nu si chan thim bere ni sang chok nu temu ki kheng khem nu kheng ba liga pi sang ba khem la ba khem la ma o anga ayan ba uro ba san bi yak thung lam lam dhan tak nu sewa to naro media me nan sing na chi thibong asum chi tabo tu sim sim meter hen chi thi nan sing li se li kilohertz hen sing li sina chi yat chi sumbong anga kilohertz nu fm kanchan jaga re nan chi thi kang sum li chi kilohertz lama agap sum la aban kon ing se bung him lam ba ing hanu thim be ha ing se ing ban chogum be allo kan da ing se mung himlamba parigara pachi ge ayan on tong bere kap me pala yanni thibong yachhi gara phora ba yen najire hanching na chi nibong tuksi tong be jun la le yanni thikro allo ing se bung ba mukla bi si yundo manga si mukte yandok pa ke yakthung le nu si chan thimbe khapsum thimbe o kaknu togi tango pi ba ingong ken egang thikna chi samlo samme ma asahang ya asahang ma yakthung le kuik lao tondum be heke ang tang sa ning sa isum sonbi yakthung le sapso kemba sb mang yung o loba abusa yemno sapan le thobo thaming samdang tondum ber ain bathim be chun aro kerek no togi tango pibe ingkong khapsum lo kon kanda ingche bong himlo allo ingkong sonbi yakthung lam khapsum lo ma tumi hangnu myanmar laje ba laje yuk pa lumata jeng pokhe ayan kusong delhi o matumihang tutu narendra modi no myanmar laje ba laje yukpa tutu yoming ong liang lumo nephang bata jeng pokhe kapmo nechi laje temen no myanmar laje lumo sapmundum ba kai tayem ba kai no wewe kusep samdang ta jeng chogesu hekyang tenchare kusep no nepmang laje nowar ta jeng pokhe ara yundong sodongen laje yukma manudim man draupati murmure yek patare ben laje yuk himmo tumu ike jok pa pokhe angwa kama nechi laje re noware ta jeng kebong pa pokhe angwa ma tumi hangle cha cha ba ha su sango pirusi ayan sodongen ma tumi hang tutu narendra modi re temen cha cha ba ha su sango pirusi angwa temen cha cha ba ha nebong nechi sigek pa asian under 20 athletic championship hepmo lokmiro meraru ang mewai gara kon lummo no thibong phangsi kakma phenlem menandu ang wa kon lummo no samyang phenlem thibong menandu ang abangi laji ota masanglo mebokhyang matumi hangle kerek chacha baha olung mending susang go tondu siang wa hekyang patura pa che kon nan le yori kwen cho ha cha tenga po yamsang wa pirusi ke raba sumaji ingbon lam ingbon choguang wa sumi hangle ma marum yupho ba lumi hango lungmending nogen tondu ang wa ayan sumaji ingbhon no sodongen sumi hang tutuprem sing tamangole re marum yupho ba thanggen namgen tenggap thobo lok pa lumi hang tutu jyotir adityanath m sindia o lungmending nogen piru ang wa marum yupho re sukhim organic mission tagi phoma re lagi yanghan kapsowa tongdongwa thobo re lokko thobo chokma re lagi nanching sumsi ang tukip posing yangin sukhim khamgure lagi tending choguba o marum lumi hangin sumi hangle lungmending nogen tondu ang wa namdha pangal ba kusong lumi hangha re manghub meru ayan kolkata o namdha pangal ba kubhang jok himba sumbong ang ngasi pangmi hangha lumi hang seksing me jogu ang khamgu yuk pulam manghub meru kusong seksing ke bong ba ang sumi hang subenda adhikari re lamlo o kusong yukpo lokpa lumi hang ha mese gusi ang manghub meru ayan lokpa lumi hang len ten mebho su ang sumbo nga ngasi megetu ang wa ayan ECI ogemba lam SIR le kuomet pokhe ayan kandok chief electoral sahang yuk pare sahang yuk ko temen seksing chumbo ba ogemba manudimma Subra Saxena IS Re Special Internship Revision Leku Omet Chumlung Yukhu. Kotmo Ogem Ma Sukhim Ngasi Yen Lelagi Thangi Angwa Gara Ayan Sexing Lokpa. Sang Yukpa No Booth Label Officer BLOs Ha No Yorik Paan Le Tajeng Chogu. Kon Marum Yukhu Re Lam Lo No Thim Isik Pa Chathep Kyak Pare Ming Po Ma Ming Lingwa Chok Ma Paan Ha Chek Tusi. কন ইউকফো বা ইবা ইয়ামবকিন কেরেক লে চোকমা থিম সখা থিম্মা নরিকাং থিম্মা সুজা পিরুসিয়াং ওয়া তেমেন লে থকসু লক পাকুসং তুম কুসেপ সাং ইউক পাখোসু কুসেপ থকসু বা লক পা সাং ইউক পা এন এস রাজা সুব্রমণি চিফ অফ ডিফেন্স স্টাফ ইয়া থকসু বা তুম সাং ইউক পা পোখে
খুনে আয়নং না সহং ইউকা ইউক না তেম সুখর খুনে মারুম ইউক ফোরে কুসেপ লক সহং ইউকা ইয়াম বকং চৌবুসি আং ওয়া খুনে কুসং লাজে রে থক সুবারে তুম সহং ইউকা পোখে গর তেমেন লাজে রে সুমসি গেক পারো কান দকলাম তেঙ্গপি ইংগং হা গেপ সুমছে চুড়ে আল্লা থিম্বে ইন তগি ফোসুম থিম্বে হেপমো সামেমা আসাহাং মাইয়াক থুংলে কুইক লাও সামে গেন সামলো ওয়া কমো তোন্দুম্বে খেপসুমলো

0: alo sammet ma asahang ma yakthung le kuiklau samlo agep sumno se chure alakon sakti mi bathim ben safa si nap sumang ain ba kop mo sonbi yakthung le tutu sb mangyung o abusa yemnu sapan le thobo thaming samdang tang sanisa ningsa isum larben ko maton chung chung le bachige khepsum lo temuki khemno kengba liko pisangba khemla ba khemla ma kereko sewaru ayan anga sonbir yakthung kanda ingsebong himlamba abu yemno sapan le thobo samdang tang sanning sai som larungla adangba adangma si hotogi tonchung chongra pata anga nu ta jengo yakthung tumbu sapso kemba yungja yakthung sapan siksamba samdong pangbe kengba tutu santabir yakthung sapsaki ba mingo sb mangyung mingo kusing anitum ani lummo siksamba tayung pokhyang wa siksamba no tang saning sai som larungla abu yemno sapan le thobo samdang ba yek pa pan ha yung suke ra pachige adang ba adang ma se khep sumro sewaro siksamba
1: sewaro
0: a temuki khemno kengba khemla ba khemla ma ha siksamba re tang sa ni sumsi yukhya birena
1: anga anisum pap mele anga yungja ba yakthung sapan siksamba sb mangyunga samdong pangphi namda sukhim ke yungba
0: ara adang ba ko mo namda sukhim ke yungba adang ba wa gara ara ain ba thaming isik abu yemno sapan le thobo wa gara thaming isik abu yemin akir podak ke jogo isik samba
1: inga podak chogong ille abu yemnu e sapan re thobo pong menga sarik yek pawa bani sung abu yemnu e sapan ge ba pelle sapan sigang thire nang che ambo medane khalaju gule abu yemnu sapan le men yek pawa bani sung
0: allo ba yemmo
1: allo ba yemmo ken abu salle abange sapan pap masukra him sigang ba hanu suru ang ta jeng chok musuk
0: we no ta jeng masuk
1: suk tu yemmo ken abu salle abange sapan ba samlo kheda ha suru ang kusingni masuk tu abu sa e re abange pa manu nindang balam chalik hu sing ma masuk tu bare cha
0: e ara kon abu sa e je ara pa malam chalik
1: abu sahare mejuklanu e yakthung sapan mekhapsu ang wa agra khuni sigang iklengren thobo pong
0: o ta mejeng no iklengren thobo pong
1: thobo pong la pek nisam bhimmo minirul la ang chalik khuni nasi kolat khallesa abu saha mejukla e yakthung pan pansap masi pa pang masi yek pawa banisun
0: ও আদাং বারে ইসি কারকন ইনজা হাজা আর মেজুক লানু তো পানসা মাসি হু মাসি বং কে রব পানে কম খুশি নতুন হেকে কর আবু ইয়েমিন থেং আবাঙে সাপান থোবলে লাগি এক পবা বাগিনি সুবে শিখসাম্বা
1: করিন থেং বেলে করলাম খুনি আবাঙে সাকথিম থিঙ্গা নো থাকিউদি মা ও চালিক মেগামলা মেবি
0: হিমসিগাং
1: হিমসিগাং নো মেগামলা মেগামলা মেবি কল্লাম মে আবাঙে হিমসয়ং নো কাই বাহানো নি তং পোং মেন সুরু বা লাম্বে ভাং বা মাসুক তে তে তে আং ওয়া
0: আল আনি আখেন চং আবু সাহা মুয়া আর মেজুক লানো দো আল বা সাপান পি মাসি এক পাও ওয়া গে রা বা পান আর আতি সং খেম দেত খো দেত আর ইউক ফোরেন কন তা পান ইন তো কি ফোস রব হ্যাকের কে আর মেজুক লন কন সিগাং আর তগি ফো মাসিলে আল দাং বারে আবা তম্বাই সি সাকতিম মাংতিম লামাং আর ইয়ারিক তগি মেবো র মেবে কে রবা পান গুসিং তুম হ্যাকেং আর আবু সাহা ও সাপান থোব চোক মার লাগি পামা হিম সয়ং বারে খোব চোক মার লাগি আকিব পাংলো চাপ মাসুক তেপে শিখসাম
1: কন্থে মো আবু সাহারে সাপান থোব রে লাগি পামা হারে খুনি নু সরি ইয়াকথুং পান পাপমা ইয়াকথুং সামলো হা খেমমা পাং খেদা হা খেম বাং মাসি চেক মাসি পোং বানি সুং বেঙ্গা
0: এ আর কন সামলো খেম বাং মাসি ল্যাং মেহু সিং পাং খেদা হা চেক মাসি ল্যাং মেহু সিং গে রব পান আর আদং বালাম সিঙানি তুম আর তগি আনি আজুক তেল এ খেন আনি কুসং পান হা কুসং সুতলা হা পা মালাম আঘেপ সুম আইরুম আর খন পান হা আর খেম মা ময়ের পে বা আর কুসিঙানি তুম ল আর খন ওয়ানাম মাং চুক্তে জুরেং ওয়া থ্যাং বেলে আর

0: singo thang ket kharak to ar khan latik sapan sigang sang lopong ma mesuk nen ke lopan ar kusing ani tum sik sambareng ake ba kusing ni tu be
1: ga kha ke bai kusing ni tung allah tayem le go kon ne ma me ani sapanin chot lung kep ma mesuk nem bi ke ra ba yong ma ke
0: i chinga thik yang go ma bek pi ra ben nang ar kubung ni ma phamba ning wa mem bi run aje sik ar abang wa ba nisam him ha de chog lang kong ga ra
1: chiam bo ba do hel le chiam bo ta rong wa
0: tara ba ar ku ip sing le pan ta chok me le kon ku song ba ar ni cham sa ha ar abang ba nisam himo meniru ake ang hagan isik to ar meniru meniru le tandik pa ye mo we yam biha mira arong mebe khele jogule katna ani abang in sapan yakthung sapan pa ma keni pasulik mebong la mebek pa ang akhen chijap masuk tep pa ira siksamba siksamba re aro kon no togi tong bethibong togi ba wanam no aro ba wanam mo te kusen ge khosu be siksamba ani yakthung sapan sigang
1: tong bethibong gamen tong be men nibo ngthe togi ba ni chamsa no allo ba ni chamsa mo se alla tang sang no khambek len kusen kho se no togi ba inja hare alla yakthung ba ne meba re yakthung ba ne se mera ti ge meni allo ba re alla keming thebe me masigara khone ang keming thebe ame okro ba allo cham bo ta ra ba
0: tarangang lati yakthung sapan sik sambai bo khang ba na be mo ala hu ma de masile thema bong be belle khogna nepali lam mem matching e paleng chok mang mem matching e netchi sapan lam mem matching e unji kusing do men nitun
1: ane yak thum ba ane
0: yak thum ba ro me ma de male ko na ani hu mata ra pen sang lo mai mesuk nen ani the a hu rum la ba khen pa na kusing do men nitun gar ar the hu mana the bo khen khela jo le netchi sapan o gap men jo ke men hu e kusing men ni mana ni sam sa me bo khem ju reng ma ra আর খাগন চেয়াম ও হার কুবে হন চোখ মারতে এক পাওয়া বা নিদে তার কুবে হনলে লাগি থে যোগ মা নুবা বুং বে শিখসাম বা
1: কুবে হনলে লাগি আল্লাহা আন্দে নং পাতং কুবুঙ্গ হিমনু এ বা হিমনু এ পা মানু হবায়ুমা ভাঙা তুম্বা নে নুসা
0: হিমসয়ংলাম হেক
1: হিমসয়ংলাম থুমবান মে বা নি বগরা খুনছিয়াং ইয়াক থুমবালাম মে পাম মেসা তুসিগরা চলিক মেন থুবু তাবি হিনজা হারে মো কেরো বজি গাই তুম
0: আলো শিক্ষাম্বা আলো আনি ইয়াকথুং আবুসা আবাং সাপান পা মান ওয়ানাম আকে বা ওয়া বা শিক্ষাম্বা আলো চি গজাব তু বেস
1: আলো বা ওয়ানাম ইন জেঙ্গা অকি তুং ওয়া আনি আবুসা আবাং সাপান পা মান ওয়া মা ওয়ানাম গ খেমবা নু বহু হিমো পাপ পা মারে সাপান পা ছাপ মা হো পাং কলে ইপ সিঙ্গিং গ হিনজা হারে
0: নিশাম হিম মেনিরু বা এসি করার নি মানে সাপ মাঝে মেরাসু করার হেমা নিরুং লবতা হেমা সাপ্তং লবতা খন কুসিং আর খেন এসি করার কেরে এক পাগ আর পা মা দো আর নিদে তার হিম লামে হেক মা কর আর খন নিশাম সারেং তানিক পাইয়ে মো আবাঙে সাপান মো সাং লস রপি পি করাবেন ইচিঙা চোখ মা সুক্তে মেনে শিখসাম আর কন আবু ইয়ে মো থে চে আমবো ইপসিং চোগু বা সাপান থোবো চোখ মেমো আল দেন তাজেং বোখে আল আনি চিয়াম্বু হা লে পান দতা আর ইপসিং চোগু বা আবু সা আদ মেনিরম বেমো আল বা আনি সাপান লে ওয়ানাম থে ইপসিং হাত তা বে শিখসাম বা
1: এক পে মোগ ঠিক সিগে পে মোগ আল আনি সাপান লে থোবো এ মেবং নেন ইপসিং তা গরা কেং আলু পি এইচ ডি দা কেরেবেন হেন কেনি পাই মেল নেনলাম মেমবিক নেন এগা এগা খেলে যোগলে আল্লাহ হিমুনু এ হেক মাং কনা নিসাম হিমা মোগ শিক্ষাম বা শিক্ষাম মাহা আনু চবলেক ল মেদুম কুরেন থিকলে পেমুক লিগিপ থে মেদুম মেনি হেমা সি গঙ্গ খান শিক্ষাম বা শিক্ষাম মাহা রেগ কেরেক তো যোগ মগ মেনান দু
0: মেনদান থে না মেদে
1: খেলে যোগলে গা ইপ সিং ইন চা খেন লেফ সাং নো আমেত তো
0: আর কুবে হন গ কেরেক নু তগি হিম সয়ং বা লাম মে তো আর চোখ মা কেরা বা পানাং আর গমু কুসিং আনি তুম আলো আনি ইয়াকথুং আবুসা আবাং সাপান পা মান ওয়ানাম লে পানা গম তা যে খেসি কর আর আবুসা ইয়েম নু সাপান লে থোবো চোখ মা লাগে হাত লে এক পানু নামে চা মা পুং বেশিক সাম্বা আদাং বারে ইট নিম নু আলো মিক চো ইসিক
1: আন্দে নাং আবা তেসি মামই আইট নিম ইসিক আবুসা ইয়েম নু এ সাপান লে থোবো রে লাগে ঠিক মোগ হিম সয়ং বা পামা হারে